মানুষ পাখি ঈশ্বর আমাকে নগ্ন চায়, তাই একটি পোশাক গায়ে জন্ম হতে দেয়। আমি জানি আপনারা সবাই পোশাক গায়ে জন্ম নিয়েছেন। সবার কাছে সমাজ, ধর্ম, বিবেচনা, অনুশাসন, অনুশোচনা নিয়ে কেউ এসেছিল। আমার কাছে যে এসেছিল তার কিছু ছিল না। তার কাছে আমি শিখেছি সকল বাউন্ডারির বাইরে, যেখানে শিকল ছাড়া বুনো পথে শিয়ালের মতো একা হাঁটা যায়। সব খালে নিয়মের বালাই দিয়ে ঘিরে নিচ্ছে পাপের নিরাপদ বিজয়। নিয়মের ফাঁক দিয়ে যে পাখি উড়ে যাচ্ছে দেশ থেকে ওদেশ, তার কাছে কেউ পাসপোর্ট দাবি করে। সে পাখিদের সাথে দেখা হলেও ভেবেছেন এ নিতান্ত অবলা। তবু আমি জানি এ পাখি আপনার চেয়েও বড় স্বাধীন, কেননা সে কোনো জমি চায়নি, চাইনি অধিকার। অধিকার না থাকা মানেই হয়তো সমস্ত সৃষ্টিকে ধারণ করার উপায়। ভাবছেন যেখানে শব্দ দিয়ে প্রমাণ, নিঃশব্দে লক্ষ্মী প্যাঁচা বসে খুন করেছে ক্ষুধার্ত ইঁদুর। আপনার গুরুত্বপূর্ণ ড্রয়ারে মারা যাচ্ছে আরো সদ্য জন্ম নেওয়া শিশু ইঁদুর শাবকেরা। শব্দ দিয়ে প্রমাণ হচ্ছে না সব, কেননা কিছু শব্দকে শব্দে বলা যায় না। ভাবুন সেই চুরির শব্দ, যে শব্দ ঋণিঝিনি ছিল না। ঋণিঝিনি বলে আদতে বাস্তবে কোনো শব্দ উৎপন্ন হয় না। ভাবুন আরো, কেননা আপনি সব বিশ্বাস করেন। ভাবুন, ভাবতে থাকুন, অধিকার হারাতে থাকুন। অধিকার হারাতে হারাতেই কেবল জানা যে একদিন সমস্ত অধিকার হারিয়ে গেলে মানুষ পাখি হয়ে যায়, পাখি হয়ে যায়। Man as bird. God created me naked and gave no robe at birth. I know all of you were born wrapped in garments. Someone came to you with faith, then love, society, then shame. But the one who came to me had nothing. From him I learned the art of freedom. Walking beyond all boundaries like a lone fox on untamed paths. Rules protect the victory of sins, but no one demands a passport from a bird as it flies through the loophole of rules. From one country to another, it freely flew. Though you have met these birds, you see them as helpless. Yet I know they are freer than you, for they crave no land nor desire. Perhaps to desire nothing is to hold the entire world. You trust words to bring you the truth, but in silence the owl devours the hungry rat, and in the dark corners of your drawers, newborn mice breathe their last. Not everything can be realized with words, for some sounds